স্বপ্নান পেলেম মন ইয়া আকাশবাণী টুরা পাপড় নাথ নামান্ত মনবকর অনুষ্ঠান জাসিং মেডাম মেডনি 243.1 মিটারে কিলো হার্ট 1233 শ্রোতারং 3 সোমবার আর অক্টোবর মাসিন 5 তারিখ জাসিং নি কস অনুষ্ঠান গসংটো আনি নাসিনি ভরা পেলে মানে হম আর এই করসারিও হুকাঙে তানিমং যদি না আতাবা কারণে খারা চাপা গেছে।

0: સામ પીદન ક ભાવાયના મના શિક્ષાર્થીરોની શિકાઈની માધ્યમ રંગજોગ આમેજુની કરો બા માતૃભાષા કિંતુ તિની સામી રંગ જોર રીકી ઢેકા હવા સબ શિક્ષા પ્રતિષ્ઠાન રંગે જે માતૃભાષા દિયા પ્રકાશની કોનો સુજુકેન માનસા દુંગી તુંટો ગુરુત્વપૂર્ણ વિષય રંગજોગ શિક્ષાયની ઉદ્દેશ્ય પાઠ્યક્રમ બા સિલેબાસ હિસાબે લેખા પડા શિકાઈ નાની સાબેરોના બિંગકા શિકાઈના આકા રેકીમું શિકાઈના સમાજે આમે આવારોંગ સાબેરોના ખાલી ડોક્ટર બા ઇન્જિનિયર થેમનાના ચિંતા રેકા કિંતુ શિક્ષા વ્યવસ્થા ગેસેક સાબેદના પેલેમ સુવિધા માનાં બેવા કામ રોંગેન આગબરાયના માના શિક્ષા જતિની કુંજુ કેરેં દૈતિક ડોંગનાસે મોરોટા ખારા ડોંગના માના কিন্তু জাতিনি কুঞ্জু কেরেং যদি দুর্বল বা শক্তিহীন দোয়া জাতি উই অকটে বিঙ্ক খারা দোনা যে জাতিনি বেশি পেলেম শিক্ষায় শিক্ষিত উই জাতিয়া উন্নত আরো শক্তিশালী দোয়া উন্নত পশ্চিমিয়া দেশ রং ইয়ানিন উদাহরণ হুরান রিকিমুং চেষ্টায় মান্নি জ্ঞান গেসেক প্রজন্ম থাকি আরো ফুইনি প্রজন্ম মানিয়া পূর্বপুরুষ রঙনি থাকিয়া ডুঙি ফুইনি সম্পদ স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানিনি শিক্ষক রঙেন মরত থিমিমুং লামড ঠুমুকি ধানি ওয়ানি গাড়ি গাড়ি নকিনি আমে আওয়া রংব টুটিসা ধরা শাসন বা পেলেমকারা শিকাইমুং মাতা রেগনা লাগিয়া সমাজনি প্রত্যেক মরত শিক্ষানি মাধ্যম দিয়ান জ্ঞান আরো কৌশল প্রাপ্ত রেগনা মানা সামাজিক আর আর্থিক রূপ উন্নতি রিগনি শিক্ষা মানাসে আগবারাই লিনা মানা ওয়ানিবাদে সাবিত সুবিত রংনা পেলেম শিক্ষা হাওনা লেগিয়া কারণ অরঙেন সমাজিনী আর দেশিনী ভবিষ্যৎ শিক্ষানি বিষয়ে নিং রিংনা লাগিয়া যে শিক্ষাওয়া দংযোগ নিনি পৃথিবী আর সমাজিনী বর্তমান জ্ঞান হাওনি ক্রিয়া বা প্রক্রিয়া অর্জনে সাবে রং বর্তমান পিদান টেকনোলজি রংনা রিংনানা আরো আটা ডংটো বা আটা সলাইট আপডেট ডুঙি টংনা লাগিয়া ইংকাকা বানাংসে সাবেদনি গুণ রং বিকাশ টংনা আরো জীবনী ভবিষ্যতে আওগাই লিনা মান্না উদিয়াসে সমাজ ব উন্নতি দং ফুইনা শিক্ষা সম্পর্কে বিভিন্ন মাতামর রং মত বিনিময় বাগ্নি টোয়া বিদ্যা মরণি সুপনিশাই মাতা অলংকার এই করশ্রেয় বাগ্রামো ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বাকিলিদরা শিক্ষক গেসেট মোমবাতিনী ঘেনেক জিয়া আপানেন গলাইমুং দশরা রঙা জাসিং হাওয়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ বাগ্রা শিক্ষাওয়ান জ্ঞান জ্ঞানান শক্তি সক্রেতসা বাগ্রামো শিক্ষাওয়া মরণী জীবনে বিরাট মূল্যবান শিক্ষাওয়া স্বপ্নান লাগিয়া আরো শিক্ষা দিয়াছে মরণী জ্ঞান আহরণ দোয়া সাবেদ রংনা পেলেম শিক্ষা হাওনানা প্রত্যেক আওয়া আমি কর্তব্য রংনান পেলেম নৈতিক মূল্যামু বিকশিত রিগনা লাগিনা শিক্ষা দিয়াছে নিং আপানি সমাজানা আর দেশানা উন্নতি ধানা মান্না মেঘালয়নি কচনি জিয়া সাক্ষরতাইনি সংখ্যা 2011 সনিনি রিপোর্ট মতে কচরংনি শিক্ষিত সংখ্যাওয়া দামু 42.7% ওয়ানিবাদে কচরং সমাজানা শিক্ষায় গুরুত্ব হওনা লাগিনা আর সমাজে সাবিতনি উন্নতিনি জনে সুধার ধানানা লাগিনা আওয়া আমি রংব সচেতন টংনা লাগিনা আর আপানি সাবে রংনা ধ্যান হওনা লাগিনা সাবে রং নকিনি শিক্ষায়েন সংস্কার দোয়া নক আর স্কুল রঙেন সাবেদনি স্বাস্থ্য আর পেলেম পরিবেশ দিয়া ধেমিমুং ধানা মানা শিক্ষক রং ছাত্র রংনা প্রেরণা হাওনা লাগিয়া আর শিক্ষা প্রতিষ্ঠান না পেলেম লামদরে লামনানা পেলেমসা কা প্রতিষ্ঠা রেগনা লাগিয়া খালি আওয়া আমি আর শিক্ষক রংসান রংসা সাবেতানা শিক্ষা জ্ঞান হাওনানা নকিনি পরিয়াল আত্মীয় স্বজন ল আর সমাজিনী মরদনি ব দায়িত্ব দোয়া নিনি মরদ রংনা গভর্নমেন্টনি থাকিব শিক্ষানি বাদে সুখ সুবিধা মাননা লাগিয়াম নিং বাকনা লামা যে শিক্ষা সাবে রং সমাজে গাড়ি গাড়ি দেশ উন্নতি জনেব মহত্বপূর্ণ ভূমিকা দংনা মানা শিক্ষা মূলসে গেছে মরতনি মানসিক শারীরিক আর সামাজিক রূপ দিয়া বিকশি নিনি সহায়তা দা নিনি এলাও কস আমি রং শিক্ষা দিক দিয়া পাশে কই টংটু শিক্ষাওনা আমি আমার আর শিক্ষক সান সম্পূর্ণ দংসা সমাজ নিবু মাতা দায়িত্ব দা সমাজিনী রীতি রিওয়াজ পেলেম বানাংসে একজন সুশিক্ষিত সংস্কারিত আদর্শবান সাবেদ ধেমনা মানা নিনি সমাজা এলাও প্লেমকা চিন্তারিক না মানসাতো আনি মুক্রুঙে এলাব পাঙাসান হেসা নীতি নিয়ম মুক্তি টংট ও হেসা নীতি নিয়ম না বাখাই হাওনা মান্নাংসে নিং আদর্শ শিক্ষিত কস সমাজ থেমনা মান্না আপার থেমনা মানজক শিক্ষা আর কস সমাজ শ্রীমতী সায়ারানী কুজুনি সুকনি কুঠিকাও অনুষ্ঠানও নাথেমনা মানতো আপার আকাশবাণী টুরা কেন্দ্র থাকিয়া অনুষ্ঠানে নাথেমনা মানা আপার আরো গেছে যাই অপনা কুজুনি সুমসুকনি হুরাঙে সাইসারীয় সুক্রা আর সুরহাউদ্রা ভুজেন্দ্র কোষ ও রাঙ্গিরা সাইসারিয়া নাথেম
1: ও রাঙে।

নাসিমা শাফকাত আমানত আলী সালিম মার্চেন্ট আর শ্রুতি পতাক নিরঙ্গপ্পা চাহিয়ে হে তনহাই গীত কোক না সোনা মানহা আর দাউজুল জুল নাসিমা না সোনু নিগম নিরঙ্গপ্পা চশমে বাতোর ফিল্ম নি হর এক ফ্রেন্ড কমিন হোতা হে গীত কো গমাতাস্কার।

নাসিমা গাজনি ফিল্ম নে গীত খেসে মুজে গীত কোক না সোনা মনা হা আর দাও জল জল না সিমাং না সোনা মহাপাত্রানি রঙ্গপা ফুকরে ফিল্ম নে গীত আম্বার সারিয়া গীত কো জল জল গা মাতাংস কাগে।